Yin akas fani aizol. Ikunu belle madan patta patilmi olo. Midemo pacho solejoton changmagido taleman pogodanguru debatte jangormu mirina. Eche egaro tarik zulaimat 2026 chunibara belle madan changmagido taleman chunibada chunore bekunore umum patru duru. Eche belle dolorgan chunibette zibongsun olake. Oso chakma noyen muni chakma. আরো নমিতা চাকমা গিয়ে গীত আমি শুনি ভেবং হলিয়া শুনি ভেতে যেবং অশোক চাকমা গিয়ে গেছে গীত ওলো দে এই জিং হানিত গীত ওইকে শুনিবং